Hoe moeilijk het soms ook is. Gewoon volhouden. Je valt alleen als je het opgeeft. Ja. En dat moeten we niet doen. Gewoon volhouden en doorgaan. Moeilijke tijden hebben we nodig. Moeilijke tijden heb je nodig. Zodat je ogen worden geopend voor de dingen die je voorheen nooit hebt gezien. कहते कि परेशान होने की जरूरत नहीं, परेशान होने की जरूरत नहीं है। परेशान होने की जरूरत नहीं है ऐ मेरे दिल, ये दर्द हमेशा रहने वाला भी नहीं है और ना ये जिंदगी।

0: जो हम खुशी से सीखते हैं ना, जो हम खुशी से सीखते हैं उसे हम कभी नहीं भूलते। जो हम खुशी से सीखते हैं उसे हम कभी नहीं भूलते। ज़िंदगी एक रात की तरह है मेरे दोस्तों, कि ज़िंदगी एक रात है जिसमें ना जाने कितने ख्वाब है। ज़िंदगी एक रात की तरह है कि जिसमें न जाने कितने ख्वाब है। जो मिल गया वो अपना है। हाँ हाँ, आपने ठीक बोला। हाँ हाँ, जो मिल गया वो अपना है, और जो खो गया और जो टूट गया वो सपना है। बिल्कुल आप सही हैं। एक मिनट बाकी है, 10 बजने में यहाँ से रेक्लाम आपके लिए।
1: हर काम के लिए, हर अपर्टेंसी के लिए, मौत के समाचार, फरमाइशें या जो भी खबरें आपको देना है, आप जाइए हमारा वेबसाइट ही, और हमारा ईमेल है info@fahunfm.nl। हर एक अडवर्टेंसी, हर एक काम के लिए आप तार कर सकते हैं सोमवार से लेकर शुक्रवार तक, सुबह 9 बजे से लेकर शाम को 5 बजे तक। अब टेलीफोन नंबर 9736523747। मेरे इन्फो www.radiofahunfm.nl of mail ons op info@fahunfm.nl. Nogmaals, maandag tot vrijdag tussen 9 en 5 kunt u bellen op nummer 070-365-2247.
2: Advocatenkantoor aan het Raam Zoet Wakalet ka kaam karta hai, jab bhi aapko ek badhiya wakil ki zaruri par gaya hai.
3: Ingeschreven en gespecialiseerd in de rechtsgebieden register van de orde. Algemene rechtspraktijk, hieronder vallen burgerlijk recht, oftewel civiele zaken, bestuursrecht en strafrecht. Personen- en familierecht, zoals echtscheiding, alimentatiezaken, omgangsregelingen, ouderschap en erkenning. Jeugdrecht met volgende gebieden: jeugdbeschermingsrecht, onder toezichtstelling, uithuisplaatsing en jeugdstrafrecht.
2: Advocatenkantoor aan het Raam Zoet, aan de Hof van Delft, Laan 87B. Delft meer, telefoonnummer 015-21-59-22-7.
4: Voor hulp bel nu 015-21-59-22-7.
2: Advocatenkantoor aan het Raam Zoet.
5: Dit is het Fahun Hindustani Radio Nieuws. Goedemiddag, ik ben Edwin van het Geloof.
6: De nieuwe voorzitter van de FNV, Hans Pekman, ziet in de stakingen van rijksambtenaren tegen de nullijn het voorbeeld dat strijd loont. Dat zei hij vanmiddag op het Museumplein in Amsterdam op de Dag van de Arbeid, waar de grootste vakbond van Nederland een protest hield tegen het regeerakkoord. De natuurbrand tussen Weert en Budel laait op sommige plekken weer op. Volgens een woordvoerder van de veiligheidsregio komt dat door de wind en omdat de temperatuur stijgt. De vlammen bevinden zich in het gebied waar eerder brand was. We bewaken de randen en verwachten niet dat het vuur zich uitbreidt, meldt de woordvoerder. Vodafone Ziggo heeft in het eerste kwartaal van dit jaar meer mobiele abonnementen verkocht. Het aantal internetklanten nam opnieuw af. De omzet van Vodafone Ziggo in het eerste kwartaal daalde met 1,8% tot €981 miljoen. Ook de winst kwam lager uit. Die daalde met 6,4% tot €412 miljoen. Pensioenfondsen profiteren van de flink gestegen beurskoersen van de afgelopen maand. Volgens onderzoeksbureau Aon is hun financiële positie in april daardoor fors verbeterd, waardoor de kans op pensioenverhogingen weer is toegenomen. En dan het weer. Ook vanavond helder. Vannacht koelt het af naar een graad of 12. Morgen eerst nog zonnig, maar later in de middag en avond kans op enkele regen- en onweersbuien. Temperatuur tussen de 17 en 25 graden.
5: En tot zover het nieuws op Fahun Hindustani Radio.
7: Muziek en informatie. Bij Fahun Hindustani Radio.
1: Har kaam ke liye, हर अपर्टेंसी के लिए, मौत के समाचार, फरमाइशें या जो भी खबरें आपको देना है, आप जाइए हमारा वेबसाइट ही और हमारा ईमेल है info@fahonfm.nl। हर एक एडवर्टेंसी हर एक काम के लिए आप तार कर सकते हैं सोमवार से लेकर शुक्रवार तक सुबह 9 बजे से लेकर शाम को 5 बजे तक और टेलीफोन नंबर 07-3652-2047। मेरे इन्फो www.radiofahonfm.nl of mail ons op info@fahonfm.nl. Nogmaals, maandag tot vrijdag tussen 9 en 5 kunt u bellen op nummer 070-365-2247.
8: Thank you, sir.

bij een zwembad van een sportschool aan de Westvlietweg in Den Haag werd maandagmiddag een vreemde lucht geroken. Een ontruiming bleek noodzakelijk, waardoor 300 mensen buiten kwamen te staan. Een politiewagen is in de binnenstad van Den Haag in botsing gekomen met een tram. Dat gebeurde donderdagavond, even na 8 uur 's avonds op het Om en Bij. एक और घटना हुआ है, ये भी Den Haag और वो भी पुलिसी वाहन से। अ पुलिसी ऑटो एंड अन पर्सोन ऑटो से फ्राइडे ओक्टन टेकन एलकार गबोट्स ऑफ द क्रॉसिंग फॉर द लैंड फॉर मेयरडर्सफोर्ड एंड द हॉफब्लाड लैंड इन Den Haag। बे

एकदम शाबाश शाबाश, क्या गाना है और क्या गाने वाली श्रीमती चंद्रवती कांधाय, मशहूर गाने वाली आई डी आर 70-80 फन सूरीनाम। तो हमारे मित्रों, कुछ ज्ञान के बातें हो जाए ना, पुराने जमाने और इस जमाने के कुछ विद्वानों, कुछ पढ़े लिखे लोगों और कुछ मशहूर मशहूर लोगों ने अति सुंदर सुंदर ज्ञान से भरी हुई बातें लिखे है इंसानियत मनुष्य के बारे में, जो मैं आप श्रोताओं के साथ बांटना चाहता हूँ। ये याशोमीद लेकर कि कुछ ना कुछ सीख तो इन बातों से हम लोग जरूर सीखेंगे। तो जरा गौर फरमाएं। अर्ज किया है श्री सादी पेरसिस देखतर 1292 और सादी ने कहा है मनुष्य के बारे में यारो की, अन स्लेक्ट गहुमेर्ड मेंस इज अन गफांगने ओवरगेलेवर्ड आन दे गनादे फान अन फैंड आन वी हाई नोइट कान ओंटस्नापन। Giacomo Leopardi, Italiaans dichter, 1798-1837. Giacomo Leopardi ne kaha hai manushya ke bare mein aro ki, er is niets zeldzamers dan een mens die men altijd om zich heen verdragen kan. Robertson Davies, Canadees schrijver en journalist, 1913-1995. Oh, Robertson Davies, nikahai, manushya ke bare mein aro ki, geen enkele levensgenieter wordt ooit tot de belangrijke mensen gerekend, hoewel het een mens uit duizenden is. Victor Hugo, Frans schrijver, 1802-1885. Oh, Victor Hugo, nikahai, hem logo, manushya ke bare mein aro ki, God zegent de mens niet voor het vinden, maar voor het zoeken. Dus blijf zoeken. Agne mein kahe Sri Erskine Preston Caldwell, Amerikaans schrijver, 1903-1987. Erskine Preston ne kahe manushya ke bare mein aro ki, het is verbazingwekkend tot welke hoogten de mens kan stijgen door met beide voeten op de grond te blijven. Dat lukt helaas bij velen niet. Agame Kaisri Ralph Waldo Emerson, Amerikaans dichter en filosoof, 1803-1882. Ralph Waldo Nekahe, het was een goede raad die ik eens aan een jong mens hoorde geven. Doe altijd datgene wat je bang bent te doen. Eentje om te onthouden. Simon Vestdijk, Nederlands schrijver, 1898-1971. Oh, Simon Vestdijk, hoe ouder de mens wordt, des te meer wordt zijn verleden van werkelijke gebeurlijkheden geschaduwd door een verleden van gemiste of althans niet benutte kansen. Nelson Mandela, Zuid-Afrikaans advocaat, politicus en anti-apartheidstrijder, 1918-2013. Nelson Mandela, ieder mens of organisatie die mij probeert te beroven van mijn waardigheid zal verliezen, omdat ik mijn waardigheid voor niets en niemand zal prijsgeven. Max Kroiset, Nederlands acteur, regisseur, toneelschrijver, 1912-1993. Max Kroiset, ik heb een zee bedacht, daar ligt hij. Ik heb een wolk bedacht, daar drijft hij. Ik heb een mens bedacht, dit schrijft hij. En de laatste van vandaag, Kaisri Lucien Areat, Frans schrijver en psycholoog, 1841-1922. Lucien
Ariad ne kaha hai manushya ke bare mein aroki. Ik verwonder mij over de veelheid van dingen waaraan een mens geloven kan die beweert dat hij nergens aan gelooft. कभी आप श्रोताओं ने कुछ कहावते उदाहरण सुने जो मनुष्य के बारे में जाता है उम्मीद लेकर इन बातों को मैं आप श्रोताओं को सुनाया कि इन बातों से कुछ ना कुछ तो हम लोग जरूर सीखेंगे ना। तो प्रोग्राम को आगे बढ़ाते हैं यारो। अगला बयान एक और बहुत ही मशहूर गायक हो गया है हमारे सूरीनाम देश हॉलैंडिस का यंग टाइगर सुजल उमराव को लाते हैं प्रोग्राम में और आप लोगों को सुनाते हैं ये नगमा।